0: chatle nyen kenan ba tangde sorgin chatik galen chen nang chorngun lob chin ol ga sorg lobdan gar gergin chimu shkom chu ga dyam chen lag ki kungi sam bin cho asi ke nam shil khe ke melon chatte na yo ba de tang dien bi ya chi nyen kenan bi ship de nyen ro
1: te dong na ta chun de aywa ra ta kham cha yo ka ta tang sang ge na chun de ta wa ke shi ga aywa tang sang ta shim ji pa ri ka ge she tsu tar te na a ri ge man ja wa nga che lag yo si ते तना ता ताग चंडिक समझिक पंदर काग टू दर का ता फंसना देवजुरे ले ते के ता ताग जो शंग छोंग छोंग के नंगी टू मंगा थोंचे जो ता कुछ इत अंडी समझिक चिवार ता कुछ जो जज का जो शंग लिसा के इंजे द का शंग सात ताग मु मुविलिश को काच ता ताग मुस्क नंगी जमा ता अतर कुछ कुछ शंग सात दिखते ना जमा निजा समझा तम थी होंगे उसमार ता जिंदे ना जमा अब्जा ठिक जाते होंगे असर शिग साशंग शिंबु इन तमो है ना जमा तुम ठक शिग जो लेंगो ने तमो तो ये ता चंडी शिंजी पर का शिंजी ची दा तंग ता तंसंग जना ता गंजू शिजू जी ठगे और तंगमा है ना तमो यो ना मारे ता तंसंग जना ता गंजू शिजू ता जानंग का जो साचा मंगा नी चले ना लोची का लोलक थमा का निरे लेंगो ने करके तमो रे ते नो ताब कर करके सिखा सानी ते जो नी ताग थोंचे के यंग ताग करके ताग छस को अंदर पिका यंग जंगनी आ तमो येंस को के ते तंगना ता जो ताग जर्ग तेता ताग दोगा ती दे तंगे चू कारू चू मारू आ ते जो नी ता ताग दिए चू रिमा से चिंदन दमो अरिग समा करे दिगे शे छे योस Tani daga chuga daga pika ti da tanga chu shamu garga ra, chu nyamu garga yo zi ta tangsang dayi ko de shamjigbar kaga tanda khe waka saragara chiyo na. Tani no marto ko azi daga chuga azi kuri randa sagu no marto tara tara hakuwa giyo na mari. Tani tanga ta daga karge inja na ta daga ndi chas guan nare daga azo ta tangsang thikpa ra. तो थोंजे नेंडा तेंजो ने कोरी रा तो साजे नेंडा इन्ना रा तंगमा जो इंजन ना कोरी रा ताग थबा तो चिक चिक ता सोसो भी ने शामु में ने तमो राजे आया ता तंगसंग ताग थबा रा कोरी रा तमो सी ना आ ता ताग चिक चिक शामु इन्नी तमो रिक्स चरवा उन्नो ते इंजन ना चिक चिक ना ताग अजो चू शामु जंगु तका गज इन्नो को चोपी ना चिक चिक जो मार दान द साउंगे समझिए मात्र तारा कंतार चंग ता ताग तमो के छापरे यंग यो ने करके तमो यंस ते ना ता ता ग नफ्सो चांजिक पार का के शेन ना ओ ता चूग नंग ना चरेज ना ता टेंशन आंजिर क ता जी नर्जिस को नु नर्जी गर से चरवा ता मंग्स ते जोनी छल्ला रा टकर क जिला सुखन दमो ता छोपचे क जी आ ता ता ग मंगा योस की वारे आ ता फाच छ थाम बा दमो तमो जी योस आ ते तंग ना ता ता ग छजरे ता ता ता ग चूग नंग ता जीस को नों दे नर्चा मंगनी तमो जरे ते ता अजो रंगलक शैली सोना रा ता क्यू ग रु द नरवारे आया ता कगे साच ग खचिनु ग अंजुवा ग चेली द तंग ता करगे रु नरवारे रु नरवा तेला तेनी द तंग ता करगे ता निवा चला सलवा ओ ता ता ग दमो ता ग करगे निवान द दमो रे ते ता ता द तंग तनी ता ग करगे फयुन द रु शना चले ज ना ता आ फयुन ता ग रुचा सो गे ता कोनी से कोनो खवा फेवा आ रुचा अंदी सोआ आ तेंजो ने ता लोंग जोम बा ओ ता कगे ता ग अंदी खचला सलवाई नु ता क लोंग जोम गेस तेंजो ने छवायन से केस ता कगे सलवी निवायो काज ते नु ता क छवायन से केस तेंजो ने ता ता ग दिगने छखला शेरवा द केस आ ता ता ग जो तक नंद ता ग जार्त की चर्त की जीत के ओनर ते तंग ना ता ता ग तक नत ता ख नि छ गोनर वसो नास गोनर ते तंग ना छक न ला ता तग त शेर सो ना ता ओ ता तग त छरा द जुग नि वायो कस ओ तके सोंगो क ते तंग ना ता द आ ता ता ग चमे खेन छंग न नि रा ता ता ग जुग नि वान रन रु रो नि त छके शे को क त ज ना ओ ता टू न रु न र नम स ल चवा ते ओ ता ता गंदी चमे खेन छंग न नि यंग ता ग जुग दे ता ग रु न र वा यिन सि ता जे जग न सोंगो नो र नि ग छि रे ते जो नि क ग नि वा इन ज ना ता नम बास को नो ता नम बा द न ता खरे करगे खानुन छि ओ क ते ता ता ता ग सलवा तंग चवा ओतान द कुंगरा निगन जाग कुना शेली जोंन निगन जाग आ ते तना ता दाग खंदी करग फयुन छजरेना रोचा छोपशिल ता रोचा वा छोरशेपा आ ते जो नी ता लोंग तंग छवा यंग फनास ओतान द ना कुना अचिशे ओनु ग लोंग जोंबा खवा फेलवास कुनु ओ निवा त तंग यंग जानी Tendroni da tigne tsikla sherwa de pershes kuno, oda tigne tsikha sheris kuno, tsikna nga jamsono, ondir kayang da ga panges, tedana da kha chapu lokes, oda de kuna somme ka tedana da da ga chugur sechirwan da sinachne, azo lig kha te yang tsiga kha ga da ga chasgonare nanga a di shandig te yang shamu ga lokes. Tabuk lokes. Tetroni awakin changwa ina kirgit ge nokas ta jimtsen chere tasna kongni kirga ru ngarwa li chepi ta da ga angu ga niwa ta chwa ta selwa tehan chini da ga tmekhen changna song jong no namba on de yo nu tap ta chere tasna da da ga kirge chwa ta selwa inu tap ta chere zna ta da ga awakin changwa la tge za nokas ki yore ridara ta kangtar chang nye riri riri ga ta ga li ga ta ga rangshin ra tan dha ga maare te tangna ta chirez na azu sa cha inje na ta tru ran di saman da ta xiga ta harchit ta ga nyema chiga tsama simza na ran dha ta kangtar chang wa ka ta nda suwi li sa gu ni jarki ka trushas ko no o ta ga azu dorme ka shugo re ten cho ni azu ta ga ta chungku nangkhan ni she li song na ta ga shang shuk ota ta ga di sa cha ga nyer ka ga ota ta ga zanja su re te inu ta ga kirge nopayu ni tamu inje maare re ta ra ta kangtar chang di ta tru ga rikse chirwa munga sa ga menu ga ota ndamu ga nye ga ta ga sarwa si yung na ota ndamu tsige re no chu ndamu yang yo si te tang na ta chire zna ta tru sko no tru nde ta chire zna ta ta ga cha ga cha ni kirge ta ta ga zikpo ndak so chiku ten chon ni alung jom ni ᱟᱨ ᱫᱢᱚᱜᱟ ᱥᱮᱞᱤ ᱭᱟᱝ ᱭᱚᱱᱤ ᱛᱮᱜᱮᱫᱟ ᱛᱟᱜᱟ ᱭᱟᱝ ᱡᱟᱨᱠᱟ ᱱᱟᱝᱜᱟ ᱛᱟᱣᱟᱠ ᱯᱷᱟᱱᱥᱢ ᱥᱩᱠᱷᱟ ᱟᱨ ᱛᱟᱜᱟ ᱪᱷᱟᱯᱨᱛᱟ ᱯᱷᱚᱠᱷᱟ ᱟᱨ ᱫᱢᱚᱭᱮᱱᱥ ᱠᱤᱭᱟᱨᱮ ᱛᱮᱱᱚ ᱛᱟᱵᱠᱟᱛᱟ ᱴᱩᱱᱫᱟᱱ ᱫᱢᱚᱡᱨᱮᱥ ᱦᱚᱭᱟ ᱛᱟᱱᱤᱛᱟ ᱛᱟᱜᱟ ᱟᱝᱟᱣᱟ ᱢᱩᱛᱟᱜᱟ ᱱᱤᱭᱮᱱ ᱛᱟ ᱱᱤᱭᱮᱱ ᱡᱮᱱᱟ ᱟᱡᱚ ᱛᱷᱚᱨᱜᱚᱝᱜᱟ ᱛᱟ ᱛᱷᱢᱚᱢᱟᱭᱤᱱ ᱵᱟᱜᱟ ᱨᱟᱝᱜᱟ ᱟᱛᱟ ᱠᱷᱟᱡᱤ ᱪᱚᱠᱚᱱᱩᱜᱟ ᱟᱡᱚ ᱛᱟ ᱪᱩ ᱢᱟᱨᱜᱟ ᱪᱚᱢᱡᱮᱱᱟ ᱛᱟᱜᱟ ᱪᱟᱢᱵᱟ ᱥᱟᱪᱤᱠᱩᱛᱟ ᱱᱤᱨ Te tangna da azo so jengu she tangga la kandi ra ta ngonak tsamzins konu ra ta ne tang jali ta she kiwaar. Te tangna da ne nda inja zika ta ta ga azi chang mahi ne tamo zi maari ta ra ta kantar chang ta ga ndordi zi ngotu yi na chare zi na ta ne nda inja na ta thorgang na hiki nu ga damo gan jarg zir yesi. Te inu tabgu ta koni nge she konu ga ta ga chus konu chus ki tangga la kandi she li song na ra ta uka Azo Thorgang Sachan Dhani Injana Ta Chunda Tangma Azo Ta Tara Machi Ni Ta Jigni Azo Chanrikpa Randi Shamjigi Da Tanga Ta Sa Thu Sa Ma Sa Kangni Na Ra Chi Ni Gan Damo Gan Ni Ga Riksa Chirwa Da Kail Da Tanga Ta Ta Ga Tangsang Injana Ta Thorgang Ni Ra Chunda Mangandip Konu Ga Tare Te Tangna Ni Injaza Ka Ta Na Ngamu Ni Ta Kirge Thorgang Kage Zig Zig Sachan Chiksa Ara Thu Sa Te Choni Ta Ta Ga Chatara Nyung Sa ᱚᱛᱟᱱ ᱫᱢᱚᱱᱤ ᱨᱟ ᱠᱷᱨᱜᱮᱥ ᱪᱤ ᱛᱷᱢᱱᱤ ᱛᱢᱚᱜ ᱪᱷᱟᱪᱤ ᱫᱟᱱᱤ ᱛᱢᱚᱥᱨᱤ ᱟᱦᱟ ᱛᱮᱛᱟᱱ ᱱᱟ ᱛᱟ ᱫᱟᱜ ᱠᱷᱨᱜᱮᱥ ᱪᱤ ᱭᱟᱝ ᱛᱷᱩᱱᱤ ᱟᱫᱟᱣᱟ ᱥᱢᱱᱤ ᱡᱟᱛᱢᱚ ᱢᱟᱛᱚ ᱢᱟᱝᱜᱚᱨᱥ ᱠᱤᱭᱚᱨ ᱛᱮᱛᱟᱱ ᱱᱟ ᱛᱟ ᱛᱟᱝᱥᱟᱱ ᱡᱮᱥᱠ ᱱᱤᱜ ᱫᱟᱝᱥᱤᱜ ᱱᱤᱥᱟᱱᱟ ᱟᱡᱩᱛᱟ ᱱᱤᱠᱨ ᱱᱮᱱᱜ ᱱᱮᱪᱟ ᱱᱮᱢᱜᱡᱤᱛᱟ ᱛᱟᱜ ᱮᱣᱟᱛ ᱠᱮ ᱠᱟᱨᱠᱚᱱᱤ ᱛᱢᱚᱨᱤ ᱨᱮᱡᱟᱨᱟ ᱛᱟ ᱠᱟᱝᱛᱟᱨ ᱪᱟᱝ ᱥᱢᱟ ᱱᱤᱜ ᱨᱤᱥ ᱪᱮᱨᱣᱟᱨᱤ ᱛᱮᱛᱟᱱ ᱱᱟ ᱛᱟ ᱟᱡᱩᱛᱟ ᱜ ᱢᱟᱝᱜ ᱡᱚᱱᱤ ᱨᱟ ᱛᱟᱜ ᱛᱟ ᱛᱟᱜ ᱱᱤᱠᱨ ᱱᱮᱨᱜᱩᱱ ᱱᱮᱱᱜ ᱱᱮᱨᱜᱚ ᱪᱩᱡᱤᱨᱮ ᱟᱫᱟ ᱛᱤᱠᱷᱮ ᱭᱟᱝ ᱛᱟᱜ ᱭᱚᱣᱟ ᱠᱟᱨᱤ ᱛᱤᱠᱷᱮ ᱠᱚᱜ ᱛᱤᱭᱟᱱ ᱪᱮᱱᱤ ᱪᱮᱨᱮ ᱛᱟᱱᱟ ᱛᱟᱜ ᱱᱤᱜ ᱱᱟᱝ ᱱᱟ ᱭᱟᱝ ᱛᱟᱜ ᱱᱤᱵ ᱡᱟᱢᱵᱟᱡᱤ ᱭᱟᱝ ᱫᱢᱚᱨᱟ ᱭᱚᱥ ᱟᱫᱟ ᱛᱤᱠᱷᱮ ᱥᱮ ᱪᱷᱟᱴᱟ ᱭᱚᱠ ᱛᱮ ᱛᱚᱱᱟ ᱛᱟ ᱠᱟᱱᱛᱟᱨ ᱪᱟᱝ ᱱᱤᱱᱫᱮ ᱟᱨᱤ ᱢᱟᱱᱡᱟᱱᱤ ᱛᱚᱢᱚᱥ ᱫᱚᱠᱨᱟ ᱛᱟ ᱛᱟᱨᱠᱟ ᱢᱟᱱᱡᱟᱱᱤ ᱛᱚᱢᱚᱨ ᱟᱨᱤ ᱛᱟᱨᱟ ᱛᱟ ᱠᱟᱱᱛᱟᱨ ᱪᱟᱝ ᱠᱷᱟᱨᱜᱮ ᱛᱟ ᱛᱷᱟᱨᱛᱮᱞᱤ ᱚᱱᱟ ᱱᱤᱜ ᱨᱤᱜᱪᱤᱜᱤᱱᱤ ᱛᱚᱢᱚᱨᱮ ᱛᱮ ᱛᱚᱱᱟ ᱛᱟ ᱟᱡᱤ ᱤᱧᱡᱱᱟ ᱛᱟ ᱪᱩ ᱱᱤᱱᱫᱤ ᱛᱟ ᱪᱟᱢᱵᱟᱨᱟ ᱪᱷᱟᱝ ᱪᱷᱟᱠᱪᱮ ᱟᱛᱟ ᱛᱟᱜ ᱪᱟᱢᱪᱟᱢᱟ ᱟᱡᱤ ᱛᱟᱜ ᱛᱟᱝᱥᱟᱝ ᱡᱤᱱᱟ ᱱᱤᱜ ᱪᱟᱡᱚ ᱜᱩᱱ ᱛᱚᱢᱚᱨᱮ ᱭᱚᱠᱚᱠ ᱛᱮ ᱛᱚᱱᱟ ᱛᱟ ᱛᱟᱜ ᱥᱟᱢᱟᱜ ᱱᱟᱝ ᱛᱟ ᱯᱷᱟᱛᱤ ᱪᱮᱨᱣᱟ ᱛᱟ ᱪᱟᱢᱵᱟ ᱤᱱᱥ ᱠᱤᱣᱟᱨᱮ ᱛᱮ ᱛᱚᱱᱟ ᱛᱟ ᱪᱟᱢᱵᱟ ᱡᱩ ᱪᱚᱢᱡᱮ ᱡᱤᱠ ᱛᱟ ᱛᱟᱝᱢᱟ ᱜᱟ ᱱᱟᱝ ᱟᱢᱩ ᱜᱤ ᱧᱮᱨᱠᱟ ᱜᱟ ᱟᱡᱩ ᱛᱟ ᱪᱩᱨᱟ ᱥᱤᱱᱟᱨᱮ ᱱᱤᱨᱟ ᱥᱤᱱᱟᱨᱮ ᱛᱮ ᱛᱚᱱᱟ ᱛᱟ ᱪᱟᱢᱵᱟ ᱫᱮ ᱤᱱᱪᱤᱜ ᱢᱟᱡᱤᱠ ᱛᱟ ᱱᱤᱜ ᱛᱷᱚᱠᱚᱱ ᱩᱛᱨᱮ ᱛᱮ ᱛᱚᱱᱟ ᱛᱟ ᱱᱤᱱᱫ ᱠᱟᱨᱜᱟ ᱛᱟ ᱱᱟᱝ ᱱᱤᱜ ᱛᱟ ᱥᱟᱝᱥᱤ ᱛᱮ ᱪᱚᱢᱡᱮ ᱡᱤᱠ ᱠᱟᱜ ᱡᱮᱪᱟᱨᱟ ᱛᱮ ᱛᱟ ᱛᱟᱝᱥᱟᱝ ᱜᱟ ᱠᱟᱪᱟ ᱞᱤᱥᱮᱞᱤ ᱥᱚᱱᱟ ᱥᱮᱢᱡᱤᱜᱤᱱᱟ ātātā kā nā ngāmu kā nirā kā kā shimjīgī lī tā kār kā tā sāu jī shuwa rī. ātātā kā kā nī kā shī kā kā tīpā kū nā jū kā tīpā kā tā lī mayon nū. ātā kūrī shkā nā rā kūrī tā kā sōp sōp lī mayon nū. ātā tām chī pū hī tā kār kā sāmā kā tsāngmā kā nā nī tā tsāmbā zī tā nā tā kār kā tā pata kērvā kā lōg dō nū. ātā kī dō rī. tā kā tā tāngsā ngā zō jū rā tā tā kā nirā kā jēmbā kā rā sāmbā zū kā nā rā rā tā nī kā tsāmbā kā yān sī mē nū tā tsāngmā kā chēn sī tā chī. tā kā tā chī rē zī nā nī ndā tā kā tā tsāmbā zū chī kū rā chāng tsak chī tā tsū wā kā nir kā kā tā sā rī tā zō tā rī. tā kā tā tā tā kā ndē chā zī kō nā rā tā nī ndā zī kā chā rē tā zī nā tā tā kā nī ndā tā shē jī kā nā nī nī nā chā sī lā shāng pā lā tō pī lā chō wā tā zī yō yō tā tsī kā shī kā sō ngā rī. tā kā nā tā tā kā nī ndā ndā nā tā kā rī rū ngā rā wā yīn sī nī wā tā kā chā lā sī lā wā yīn sī tā kōng nī shē nū chū tāng chōng wā rā kā kā tā sā chā kā rā shī ngā chī nū kā tā tī rū ngā rā wā tā kā tā tā kā kā kā cā nī tā yāng nā tā kā nī wā chā sī chē chē sī nā tā chā lā sī wā tā chē chē sī tē tāng tā kā kā tā kā rū rā nī wā nī kā tā chū rā nī kā chī ngā rā yī nī tī kā sōng shō kā tē tāng tā kā kā shē lī yīn chā sī kā tā kā kā lī tō pchē pā zāmbā tā sī nā zō hōng wā pā nī tē chō nī tā tā kā chā sī kō nā rā shiāng wā yāng tā kā māng nī kā kā tā mō rā chī tē chō nī tā kā tōk chī khā nī kā kā tā mō rā tā kā tā tāng sāng zō tā kā amir kā sū yī tā tāng nā shok yā kā māng nī rā tā tāng sāng zāmbā dā tā kā sā yū hī rī tā kā zō wā chī kā kā ngō chō yī nā yī jī rī tē tāng nā tā kā tāng sāng zō tā kā nyā kā rī sā chī rā wā dī rā tā kā shā yī rī kā tā zāmbā tā nī tā tāng zāmbā tā shī nī wā tā kā yī kī wā rī tē tāng nā tā kā rī tā kā zāmbā sī tī nā lī tūp tā chē nī tē chō nī yāng kā rī kā rū tsā yāng sū nī tē chō nī gā lōng jōng bā tē yāng chī nī tā lā pān chē nā zī tā lō gā nā yō chī nā lō gā nāng nī tā tā kā lō nā tī wū tā wā tā mō yī nā chī rē tā lā pā yōng mā nā wā tā tā gā nā kā gā lā pā rā nā nā zī tē yāng chī nī chī rē zī nā pā nā tā sē lā sī kī wā rī tā tā gā kā gā pān yō nā dā sōng chō rī tē tāng nā tā tā gā nī pān yō nā shē jī kā nā nā kā gā tā shiāng wā pā wā tāng tō pī lā chō tā zī wā rī tē tāng nā tā tā gā tsāng bā tā sī nā tā gā yāng shiāng wā pā kā rī shiāng wā tā chē mā ngā jō kā rī āyā, tā tā kā nrī rā tā mō dhar nā, tā ndī shiāng wā shī kā pā nī kā rī tā mō yin dhar tīn chō nī chā rē zi nā, tā tā kā chā mē khēn chāng kā nā nī yin nā ā tā kā rī tā kā chā sōng gō kā tā zi nā tā nē kā rā sī bā sī lā shiā ngā rā khōng chōng chō gā sī shiāng wī gā lōng pā lā rū tsā tī wā rā shiā sī tē chō nī shiān tsī lā chī wā wā kīn chā mbā tāng lā pā gū mā dī wā sī wā rā shiā sī tā rī gīn kō mī nā tāng bā gā nā sī sī ātān tā kā chā mē khēn chāng nāng nī ātā kā rī gīn dē nī wā tā mā sōng zhō kū pēn yu tē tāng nā tā tā kā chā mē khēn chāng nāng nī sōng tsā tā rī tē nā chā rē zi nā tā kā rī gā rū ngā rā wā yī nū tā kā tā nī wā tsā pā tāng tā sā lwā shā wā ndā kē tsē sī tē tāng nā tā chā rē zi nā tā khōng tā tē nā ātā tā kā pēn yu rā rū khōng tā tē nā chōng sā lī chō hā sī chōng sā chōg sī kō nū khōng nī chī kā ar chōg chī kā jīn rā rā ātā chī kā khuā rī jīn rā rā ndā mō kā tā kā tō nā sī kī wā rā tē tāng nā tā kā kā shiāng wā pā lā sī tāng dī kā nī yī nā shiāng wī gā lōng pā lā tā zī wā rā ā yā tāng dī shiāng wī gā lōng pā yī nī tā zō khōng nī chōng sā chōg sī kō nū ndā nī wā chī kā rā lī guā lā ngā rā kā rā tā khōng nī chī kā yī chī kā kī tā yī kā rā sī tī hān chā nī chā rā tā nā rū tsā tī wā rā shiā pā sī tā kā wā tā kā kā sī tē chō nī xīn tāng cīl tāng ātān dhār kā pēkē sī, xīn rā cīn dhār kā yāng pēngē sī, chīpā tāng wēkīn chāmbā ndi yāng pēngē sī, tān dhār kā shibchā kī tā kī shēlī sōng nā ndi tī kē sī tā, cīl gō nā rā azo nē kī tē jarī dā tāng shē kī māng gā rā, ātā tē shibchā māngā māngā shē nā ngū chikān jō gā, tē tāng nā tān dhīr kā pēngē sī nō tā tā zām zī shī, tēn chō nī tā kī lipā rā, tēn chō nī gū mā dī wā, ātān dhār kā tā sē kē sī, tān dhā kōng nī shē kō nō rā nī kā shik rī lipān dhēn sī kō nō, tā nī tā chā rā tār gīn tā tārgīn sikon dā lālā gā yāng māshī rīn dā azo āyawā dā rū khirī kārī tā gā ndarikā rīksā chirwā rī zī khirī kār kūn tā mūrā yō kō kā rī tā rā tā ndā chirī zī nā alōng nē tārgīn sikon dā rī tā ndā yīn jā zī kā chirī zī nā tā gā wā gā cikir ā cakir kā nā gā tā tā gā nē tā shī gī tē tā nā tā gā cikir nā gā shir jī wā nō yāng mā nā ngā ngā kō nō tā mū tā gā gā rī gā nē kā nyā tā mū zirī tī nyā ngā tārgī sikī wā rī tige ta ta ga net ta yin rungo ta ta ga li ga nang a fshen ni ta ta ga tige zang gori te na ta net tak tan chong go ni te inu tab ka ta kar ge net ta gamba zi inu tab ka ta targen zi